0: মনিফুহি ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসালিকদে এমমে ইতবার করবে বাভেরিয়া
1: দেহি রাজ্যে গে আডু
0: ইনহাস হাতরস্তেক 49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: ಮೇ ರೆಕಾರ್ಡಿಂಗ್ ಹೆಗ್ಗಡೆ ಸಾಳಿಸ್ ಎಮ್ ಮಿನಿಟ್ ಮೇ ದಿವ್ಯ ರಾಜ್ಯಗಾಡ್.

0: রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব বং আদি মিয়ালা দন্নবানি হাম একানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম বং আদি দন্নবানি বেস হাম একানি একালাং গে আশ
1: මේ දිවෙහි රාජ්‍ය ගඩු දිවෙහි රාජ්‍ය ගඩුන් තින් ගඩි තිරි සාමිනට ගොමිගෙනස් දෙනි මියදුගේ අසුරු නමාද්ව ගුතුගේ බංගියා බංගේදවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: এই তেদুবেরি কুজ্জে তো বলা এ কুজ কনে কুজ ইহি তেরি বেদে তো থে দুবুনা কুজ্জে তো দো নামাদ করা মিখাল কঙ্কা পুরা কুজ্জক পালাগিং শনায় রট্টিং হোদানি দো এম শনায় বুনি গতুক পর গিন রট্টিং শনায়গ এব তিপি দো তে শনায় আমি প্রোগ্রাম কদ্দিনি কঙ্কা মেত্ত
1: ওয়াকে
2: ওয়াকে কিয়া দেন
0: শনায় কিয়া দিন বাহাকা গুলিনি কোম্বাইত
1: মুসালা
0: মুসলাকা
1: ফুল্লাই
0: দো এ মামি মুসলা কিয়ানি কোন নামেতা
1: লাইলা
0: কিয়া মুসলে দো শানায়া আডোহান তিবি কুদিননা ওয়ার বড় হাদিয়া মিগেনেসিনি এই ওয়ার রীতি বাহাকে কিয়া দিনি দো এ মিমা হুরিহা কুদিন শানায়া কিকে বুনেলানি
2: শুকুরিয়া
0: শানায়া কিয়া দিম বাহাক ওয়ার রীতি আদি ওয়ার মোলা শানায়া বাহাক হুশালা দিনি এমা শানায়া ওয়ার বড় শুকুরিয়া আন্টি উম্মীদ কুর মেদগে প্রোগ্রাম তিকুদিন রঙ্গল রট্টিং হোদমুগা বালানে কান্তাত্তং ইঙ্গুনু কাম এঙ্গিজিত কুদিন এম হুরিহাক মে রঙ্গল কুরা কুদিন হোদম মানে মিকুদিন দো মিকুদিনগে রহমত তেরিঙ্গে গোতুকা আদি হাম এ গোত রহমত তেরিয়া গোসক মে কুরেঞ্ঞা রঙ্গল কোদ্দেম বেস মিকুদিন বেস বানে আম মিকুদিনগে রহমত তেরিয়া কি বেস মিকুদিন গোসক মে কুরে বগুতু রঙ্গল কোদ্দেন কাহাল কুজ্জক বাম বানে মিহা হিসাবম প্রোগ্রাম নিম্মালা ফান্টি ওয়াকিলানা হুরিহা কুদিন নবেস উফাভেরি দুয়াকং এদিন আসসালামু আলাইকুম।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়াং আলকন কুরমে ফা তিবা ইয়াং একালাং ফিন্না কামুগা নুয়াস একালাং তিবা ইয়া বাল্লাওয়া বড়িগে মাকান দেনে হুরে আলকন কুরমে।
1: মি দেহ রাজ্যে গাড়ো হাগাডি কাবিশ মিনিটকে দেমি কেনেস্তেনি মিরেকে মাগরিব নামাজ ওয়াগতুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া।
2: আল্লাহু আকবার আল্লাহ

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দুনে কালিগে মুলিং আ প্রোগ্রাম এ টিভি বাল্লামুগে দিহা মিয়া কিগা রেডিও মডসুম গিন্দা বা হুরিহা ফরাত তাক মারহাবা দন্নব কালিগে মি প্রোগ্রাম আ কিগা তিবে ফনা মি বদল কলি আহম শাফিও মি প্রোগ্রাম কি মি এইরে গা বাইনা লগু আমি মাশম ফাহ কুলেবে মুহিম কাং হমগে মাচা বালালা আলমে তাই গার কো গনস্তে খাস আ প্রোগ্রাম এ কমেদগে প্রোগ্রাম গা সিবে ফনা হিসাব তাফাতু কি কি মাউলুমাত হিসা কোলায়রুগা মেদগে প্রোগ্রাম গা মি বালালা মাউলু কি মি ইংরেজি বড়ওয়াজির কামু স্টামা ইস্তিফা দেবু মে মাউলু আতি বেফনা হিসাব মেদুগে প্রোগ্রাম কা ইতর মাউলু মাতা হিসা কোলা মন্দান আলু গন্ডাকি গা এনলিস্ট গুতকম বারবানি মোহাম্মদ জাওয়াদ ইউসুফ জাওয়াদ প্রোগ্রাম বরবড মারহাবা গেত আমি ফাতমিস বালাল মাদে তো স্টামা গে মি কুরু তারাফ কো
1: বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আদে ইংলিশ বোর্ড ওয়াজির কে স্টামা মি ওয়ানি মি আর ইস্তিফা দে বাবা ইয়ে ওয়ানি ইস্তিফা ইলান কুরু বাবা এই নামেস মি হেম বেফড়ক বড়োজির কুমা বড়ায়ন অন্দে মগামগা দে মিহুন্নগত বানি এগোত হাম জীব দে এগোত বিদাড় সুই দেন এখান অন্যবেস গই দেন কেয়াটে কাগতকা গেন্দওয়ানি হেম বেফড়ক আম জেহেন দে মিহার এখান তাঙ্গে বকুরিয়া দে এবেরিকান কুরা পাটিগা এতেরেগা এখান কুন মিতলুমাবানি হুড়ু আলাফ দেন মিয়ান্ন জুলামগ সোড়ে হাসাব এখান কুরিয়া দানি দেন সোড়ে ফাহ দেন এ কুর্মতলা বেফড়ুং গিনবেজ্জিয়া মিহুগে তে ওটে নগানি নগাগেন দেন এবে তে বেফড়ক মিয়া হামজসানি দে মিহার বদায় অন তারফ বেনুয়ানি কে আর স্টামাগ ওয়াক দেখতো এনে আবে স্টামায় কি উমরুং ফাস্তুল সিংহার বেফড়ে এনে কি আসলুগা এনে কেরিয়ায় কি বড়া মি গানুনি দায়রা এনে কি লোয়ারে মাস্টার সদ্দাফানি অক্সফোর্ড ইউনিভার্সিটি দেন এ কুরিমিস মি কিয়া দাড়ে হয়ে দেন আদা গাইলাগে বেফড়ে আমগো তেগ ওর মধু বেফড়ক নুনিয়া ইংরেজ বড়োজির কম আদা গাইলাগে বেফড়ক বড়া নুগেনবে কম মিহারে বা ফেনে এ মি মধু মধু নবেস মি হালত দেন আমগো তেগ মি বড়া নুনি ওর মুসন দিন নুনিয়া কলম রেস্ট্রিক্টেটিক কাদা মি আয়লায় কাগুড়ি ফোন না ফরাত কমি আদেবে নিগে না ফার নুনিয়া ওর মুসন্দি নুনিয়া ওর মশহুর এনওস মি স্টামাগ আয়লায় কি ওর আদাগে এন বাপ্পে কি ইঞ্জিনিয়ার কাউন মি আনে ফ্যাক্টরি গে মাম্মে কি আনে নরহক ওর মি তে মি হার সর বালি দেন স্টামাগে দে কুদিন তিবে দেন এন কায়ন করবে দে হাস হাতেন হিসাবগা মি হার দম ওর ফাসল সিং আর দেন স্টামা কি এহা ক্যারিজমেটিক বে হুড়েন নো দেন এন বেরিকম বডানবি মি এন উইস ফুদেওর লিডারশিপ দেখবি পার্টি এথেরি দেন লেবা পার্টি বে ফুড়ে দে হাস সার্ভিস ওয়ানার ইউডান আন বে ইন্তিহাব গ ফুদেওর কা কামিয়াব লিবুন ওয়ারবোর্ড ওয়ারবোর্ড তান সাহরি বে তেলিবুন এন মি লিডারশিপ দশু গাইকান কুরিয়া গিন্দি দেন ইয়াক বড়োজির কম বডানবি এ বিমা বড়োজির কম বডাগ এন্ডো মা ফাহু একমকু এহা বড়ো মি লিডারশিপ লিডারশিপ এনু দেখ এহা মি হুনরুয়েরি নুনিয়া খেরিজমা তাকে নু দেখ বাইক কাকান্ত ফাহাজ্জি ওডায় নঞ্জি ওডায়